আমি তোমাকে ভালোবাসি আর পঞ্জাবি মে কহতে হেরি তো তেরে বিন মর জানা মে তেন প্যার করনা তেরে জিও নয়ো লবনি ও সাথী হো নিবলিয়ে।